उजाला रेडियो रात दिन 24 घंटे लगातार आपके लिए तोर खाती है। और हाँ, तू मांगे हैगा Wil jij een berichtje sturen naar onze studio? Ha? Wil jij een berichtje sturen naar onze studio? Dan kan dat. Stuur je bericht naar 020-363-0808. Dil se baat karna hai? To hum bhi dil se aap se baat karenge. Har ek cheez. Raat o din, aap hum se baat kar sakte hai.

अरे अरे रे रे, सुन सुन सुन भाऊजी, भाऊजी सुन, चरी ब्रास एफएस फास 1 इज volledig uitverkocht en sold out. Dus heb je nog geen tickets, to bhaiya se bol, na bhaiya se bol bhauji, to mange jai Brass FS, dan is dit die kans om de early bird tickets in fase 2 te scoren. Bhauji sun, to wacht die nakker, to dir nakker, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. To jaldi kar bhauji, bhaiya se bol na, chali ghume, chali Brass FS. Brass FS, bestel nu via www.brassfs.com.

Razafes. Zaterdag 29 en zondag 30 augustus. Indoor Summer Edition GIA Event Center. पूरा परिवार के लिए, पूरा परिवार के साथ आइए और मनोरंजन प्राप्त किए voor een gezellige dag, gezellige middag, gezellige avond, gezellig feesten met de hele familie. Arbi, Sujal Umrao, gezaad met Surya.

en dansgroepen. Nudge Nation, Dilsey Dance, Dizzy Rhythms, Shakti Dance, Say Yes to Dance, Varun Kajal, Nachanya Londwan Kinaj, DJ Shahid en MC Ray. Stage presentatie, Sudhir. Get your tickets now via brazafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Koop je tickets uitsluitend via de officiële festival website brazafest.nl. Be there, feel the vibe en ontvang alvast een warme brasa. Namens Brazafest, get it now on brazafest.nl. Brazafest, powered by utix.nl en Ujala Radio. Arre, zoen, wacht even. Ha, Jelly Brasa Fest, yes. Fase 1 is volledig uitverkocht, sold out. Haha, hambole, trehlieter ze toch? Heb jij nog geen tickets? Dan is dit je kans om de early bird tickets in fase 2, mooi seizoen, in fase 2 te scoren. Wacht niet te lang, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. To Jeldi Kermausi, Jelly Gome, Jelly Brasa Fest. Ha, 100 Jelly Brasa Fest. Bestel nu via www.brazafest.nl. अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूडियो ईमेल नर info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.